0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: আম ভারতীয় সংস্কৃতি নিয়ারা, আমি পূজা করু প্রকৃতিকু, আমি ভাল পাও পৃথিবী মাতাঙ্কু। প্রকৃতি মাতাঙ্ক প্রতি থিবা অহেতুক ভাল পাইবার সৃষ্টি আমার বন মহোৎসব পর্ব। সেইথিপাই তো আমি প্রতিবর্ষ জুলাই মাসর প্রথম সপ্তাহরে পালন করুছু বন মহোৎসব সপ্তাহ। পরিবেশর সমন্বয় রক্ষা করিবা তথা পরিবেশর অখণ্ডতাকু সুনিশ্চিত করিবা হেউছি এই সপ্তাহর মূল লক্ষ্য। সপ্তাহব্যাপী বন মহোৎসব যাহা বৃক্ষর পর্ব ভাবে জনাশুনা, যাহাকু সমস্তে অতি আনন্দর সহিত পালন করন্তি, এহা 1950 মসিহারে প্রথমে পালন করা যাইথিলা। এই পর্ব জাতীয় সুরক্ষা এবং মঙ্গলময় আশা নেই আম সমস্তক আগরে উভা হয়েছি। তাহলে আমি নিশ্চয় খুশিরে খুশিরে এই পর্বকু পালন করিবা, আম প্রকৃতি মাতাকু সুরক্ষা প্রদান করিবা, আউ ভিজা ভিজা মাটির বাসনারে হজিযিবা, না কোন কহুচন্তি?

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 রে তৈরি হইছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমনে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: বন মহোৎসব পালন করিবার মুখ্য লক্ষ্য হেউছি পরিবেশ সুরক্ষাকে প্রোৎসাহিত করিবা সহ জলবায়ু পরিবর্তনকে রোকিবারে বৃক্ষ এবং জঙ্গল বিষয়ে জনসচেতন সৃষ্টি করাইবা। এহার প্রভাব মধ্যে সবুঠি দেখা দেইছি। আজি সমগ্র দেশবাসী অতি আনন্দরে পালন করুছন্তি বন মহোৎসব সপ্তাহ। আজি সমস্তে হৃদয়ঙ্গম করিছন্তি বন মহোৎসব সপ্তাহ পালনর মহান উদ্দেশ্য, যেপরিকি অধিক বৃক্ষ রোপণ করি দেশর সবুজ আবরণ সৃষ্টি করিবা, জলবায়ু পরিবর্তন হ্রাস সহিত মূর্তিকা ক্ষয়কু রোকিবা, নির্মল বায়ু এবং জল যোগাইবা সহিত জৈব বিবিধতাকে প্রোৎসাহিত করিবারে বৃক্ষ ও জঙ্গলর মহত্ব বিষয়ে লোকঙ্ক ভিতরে সচেতনতা সৃষ্টি করাইবা, এমিতি অনেক কিছি মহানতায় পরিপূর্ণ এই বন মহোৎসব সপ্তাহ। এসবু করিবা দ্বারা ঠিক সময়ে বর্ষার আগমন সহ সারা সংসার খুশি নিশ্চয় নাচি উঠিব।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্য চেটিনাট সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাট সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাট সিমেন্ট, দ্য পারফেক্ট কংক্রিট চয়েস।
3: গছ আমার অনেক প্রকারর উপকার করি থাকে, একথা কেবল আজি নহে, কেউ অনাদি কালর মহাপুরুষ মানে কহি আসিছন্তি, লোকমানে মধ্যে এ বিষয়ে জানিছন্তি। তথাপি আজির মানব নিজের স্বার্থপ্রাই দানবরে পরিণত হবার লাগিছে। সেমানে নিজের চাহিদা মেটাইবাই প্রতিদিন গছ কাটিবারে লাগি পড়িছন্তি, জঙ্গলগুড়িক নষ্ট করুছন্তি। এভাবে পরিস্থিতিরে গোটিয়ে কাম করা যাই পারিব, হ্যাঁ শ্রোতা বন্ধু, যদি আমি নিজের আবশ্যক পাই গছ কাটিবা, তেবে প্রকৃতির সুরক্ষা পাই নূতন গছ মধ্যে লগাইবা। কেবল গোটিয়ে গছ লগাইলে চলবনি, তার উপযুক্ত যত্ন মধ্যে নেবাকো পড়িব, তাহলে গছটি অতি সুন্দর এবং হৃষ্টপুষ্ট হয়ে বড়ি উঠিব। গছগুড়িক সুন্দর হয়ে বড়ি উঠিলে পৃথিবী মা সবুজ শাড়ী পিঁধি হসি উঠিব, বরসারাণী টুপুরু টুপুরু শব্দ করে চালি আসিবো।

0: हेलो
1: सोमदंगाय नमस्कार
0: नमस्कार
1: और गंतरा कोचे बलांगीर रो
0: अच्छा बलांगीर रे टिपी टिपी वर्षा होची बोली वर्तमान जने श्रोता भाई कहुतिले बेसी वर्षा हो नी
1: हां वर्षा तो देखन तो वर्षा का एमिति और वर्षा होची काले उरे वर्षा उरे लाजे काले सकाल 4:30 वर्षा बरसिलाजे বেশি পরিমাণে বর্ষা হইয়া কম পরিমাণে বর্ষা বেশি পরিমাণে বর্ষা হইয়া কম পরিমাণে বর্ষা সেমিতি করে পাঁচটা পর্যন্ত পাঁচটা থেকে সামান্য টিকে আশ্বস্তি মিলিলা পৌনে 5:40 5:45 রু বর্ষা বর্ষুছি বর্ষুছি সকাল পর্যন্ত বর্ষা ছাড়ু না আনতে এটা তো লম্বা চৌড়া বর্ষা বর্ষুছি 1 তারিখ রু বর্ষুছি বর্তমান কোন কোন দিন গোটে সপ্তাহ আনানি বর্ষা বর্ষুছি কিন্তু ছাড়িবার নাম ধর নাই লোক মত ধান মানে যেতে বুনেছে সমস্তঙ্কর কাটা কুহি গলানি ন বুনিছন্তি সেমানে বুনি পারু নাহান্তি আর যে বর্তমান পড়া অথরে দিচ্ছেন তাঙ্কর পড়া অনেক বর্তমান এটা হয়ে অনেক বর্তমান না আদি ভরকুটের অছে আর বিশেষ কি বর্ষা হচ্ছে বলে বড়গড় সাইডে বেশি প্রকার গতকাল তো 220 মিলিমিটার বর্ষা রেকর্ড করছি আর তারপর আউ দুঃখর কথা যে বলাঙ্গীর সমলে মন্দির যেটা আছে সমলে মন্দির মাঙ্ক পাখু পানি সমে যাইছে সেটির অনেক বর্তমান এটা হয়ে সাইডে বেশি দুঃখ লাগেছে
0: তব জল বিহুনে সৃষ্টি নাশ জল বহুলে সৃষ্টি নাশ
1: ওকে
0: বেশি জল আউ কম জল নহে কি এ দুইটা কু ব্যালেন্স করিবা পাই যেতিকি সব কাম আমি মানুষ মানে হি করিবা
1: নিয়াতে ভাবরে
0: জলবায়ু পরিবর্তন হউচি কাহি কি পরিবর্তন হউচি এ কথা আপন সমস্ত জানিছন্তি
1: নিয়াতে ভাবরে
0: হ্যাঁ কিন্তু আম ভিতরে ইচ্ছা নাই হ অন্য মানে গছ লগাইবে আমি কাই লগাইবু অন্য মানে পরিবেশ কথা ভাবিবে সেইতি পাই অফিস অছি লোক মানে অছন্তি আমার কোন গলা থাও এই প্রকার যে আমার প্রত্যেকটি মানুষ ভিতরে অছি অধিকাংশ জাগ্রত হলেনি আউ অধিকাংশ

মলি ফুল মোর কথা মানি জালো মলি ফুল মলি ফুল আরে নাকে দেমি সোনা ফুলি বেঁকে দেমি গুটি মালি নাকে দেমি সোনা ফুলি বেঁকে

0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: কার্যক্রমের শেষে সিতার এবং ভায়োলিনের ধুন পরিবেশন করেছেন বিজয় কুমার সামন্তরায় এবং ভীমসেন মহারণা।

0: Women's singles quarterfinals by defeating world number one Aryna Sabalenka. With that, we end the midday news.
1: শুনিলে মিডডে নিউজ রিলে করে প্রচার কলু আকাশবাণী দিল্লি শ্রোতামানী কার্যক্রম শুনছেন আকাশবাণী জয়পুর কেন্দ্র শুনন্তু কার্যক্রম সম্পর্কের এক সূচনা জুলাই মাস আট তারিখ বুধবার দিন গোটাই বাজি কোড়ি মিনিটে ঘর ও ঘরণী কার্যক্রমের প্রচার করব ফোন মাধ্যমে শ্রোতা ভৌণীক অনুরোধে ওড়িয়া এবং হিন্দি কথাচিত্র গীতর কার্যক্রম হ্যালো ঘর ও ঘরণী এই কার্যক্রমে কেবল মহিলাকে নিজ মন পছন্দর অনুরোধে ওড়িয়া এবং হিন্দি কথাচিত্র গীত শুণবাক জুলাই মাস সাত তারিখ অর্থাৎ মঙ্গলবার অপরাহ্ন তিনটার তিনটা বাজি তিরিশ মিনিট পর্যন্ত ফোন করা অনুরোধ আমার ফোন নম্বর হল 06854-230-690 শ্রোতামানে কার্যক্রম শুনছেন আকাশবাণী জয়পুর কেন্দ্র শুনন্তু হিন্দি চলচ্চিত্রর গীত কার্যক্রমের প্রথম গীতটি শুনন্তু দবং টু চলচ্চিত্রর শিল্পী মানে হলে রাহত ফতেহ অলি খান এবং শ্রেয়া ঘোষাল গীত রচনা সমীর অঞ্জন সঙ্গীত নির্দেশনা সাজিদ ওয়াজিদ

শ্রোতামানে কার্যক্রম শুনছন্তি আকাশবাণী জয়পুর কেন্দ্ররু। শুনন্তু আজি প্রচার হেবাকু থিবা কার্যক্রম সম্পর্কে সূচনা। অপরাহ্ন পাঁচটায় প্রচার করব যুববাণী কার্যক্রম, এতে সৃজনী ক্রমে শুনবে আলোচনা আধুনিক সমাজের নৈতিক মূল্যবোধর গুরুত্ব আলোচিকা অভিপ্সা দাস। অপরাহ্ন পাঁচটা বাজি তিরিশ মিনিটে শুনবে চৈতিজন কার্যক্রম, এতে রয়েছে সাক্ষাৎকার জলন্তক রোগ কাইগিনে হেসি। হিন্দি চলচ্চিত্রর গীত শুনবে সন্ধ্যা ছটা বাজি দশ মিনিটে, সন্ধ্যা ছটা বাজি কোড়িয়ে মিনিটে শুনবে শ্রীমদ ভাগবত, সন্ধ্যা ছটা বাজি তিরিশ মিনিটে শুনবে যুবশক্তি, ছটা বাজি পঞ্চাবন মিনিটে আজির প্রসঙ্গ এবং রাতে সাতটা বাজি পঁচিশ মিনিটে জেলা হলচল ক্রমে শুনবে কেন্দুঝর জেলা সম্পর্কে, রিলে করে প্রচার করব আকাশবাণী কটক কেন্দ্রর। রাতে সাতটায় শুনবে ওড়িয়া চলচ্চিত্রর গীত। কৃষি ও কৃষক কার্যক্রম শুনবে রাতে সাতটা বাজি তিরিশ মিনিটে, ওড়িয়ার আলোচনা শুনবে রাতে আটটায়। বিষয় রয়েছে জলবায়ু পরিবর্তনর কারণ, আলোচক স্বাগত কুমার হতা। রাতে আটটা বাজি পনেরো মিনিটে শুনবে পল্লী গীত, শিল্পী মানে হলে কুন্তি বেহেরা, প্রভুরাম ত্রিপাঠী এবং সেবারাণী মহাপাত্র। রাতে আটটা বাজি তিরিশ মিনিটে শুনবে শাস্ত্রীয় সঙ্গীতর কার্যক্রম, এতে সারঙ্গী বাদন পরিবেশন করবে উস্তাদ সাবরি খাঁ। রাতে নটা বাজি পনেরো মিনিটে শুনবে স্পটলাইট কার্যক্রম, রিলে করে প্রচার করব আকাশবাণী দিল্লি। রাতে নটা বাজি তিরিশ মিনিটে শুনবে গীতিনাট্য সুতাম দারিদ্র্য ভঞ্জন, মূল রচনা বালকৃষ্ণ মহান্তি, বেতার রূপান্তর প্রেমচাঁদ পট্টনায়ক, প্রযোজনা উদয়শঙ্কর জানি, সঙ্গীত পরিচালনা হেমন্ত কুমার ত্রিপাঠী। রাতে দশটা বাজি তিরিশ মিনিটে শুনবে পুরুণা হিন্দি চলচ্চিত্রর গীত। শুনলে আজি প্রচার হওয়াকু থিবা কার্যক্রম সম্পর্কে সূচনা। শ্রোতামানে কার্যক্রম শুনছন্তি আকাশবাণী জয়পুর কেন্দ্রর। এইটি শেষ করুছু আজির প্রাতঃ অধিবেশন, অপরাহ্ন পাঁচটায় আরম্ভ করব আজির সন্ধ্যা অধিবেশন। বর্তমানঠার অপরাহ্ন পাঁচটা যায় আপনার শুণিপারে এফএম রয়ে তিন দশমিক ছ মেগা হর্স যোগে মুম্বাই বিবিধ ভারতীর বিভিন্ন কার্যক্রম। সেতবে যায় বিদায় দিও।

0: শ্রোতা বন্ধু, এবে আমি দেখুছে জনসংখ্যার দ্রুত অভিবৃদ্ধি। এই জনসংখ্যা বৃদ্ধিজনিত সমস্যা এবে ভারি জটিল হইবার লাগিছি। তেণু এ দিগরে সচেতন রহিবার আবশ্যকতা রয়েছে। আউ এথিপাই যুববর্গ গুরুদায়িত্ব নেবা নিহাতি আবশ্যক। উপযুক্ত শিক্ষা মাধ্যমে জনসংখ্যা বৃদ্ধিকু কমাইবাকু হেব। যেপরি খাদ্য বাসগৃহ সংকট দেখা নদেব সে দিগরে কার্য করিবাকু পড়িব। ভারত সরকারঙ্ক বিভিন্ন যোজনার সুফল পাই অন্যমানকু এথিরে সামিল করিবাকু হেব। তেবে জনসংখ্যা বৃদ্ধি হেলে কি সমস্যা উপুজে, নিরন্তর বিকাশ ক্ষেত্রে এহার কি প্রভাব পড়ে, কেউ কেউ সামাজিক সমস্যা পরিলক্ষিত হুয়ে, এমিতি কিছু প্রসঙ্গ উপরে আধারিত আজির আলোচ্য বিষয় জনসংখ্যা বৃদ্ধিজনিত সমস্যা যুবপিঢ়ীঙ্ক পাই আহ্বান। এ সম্পর্কে আলোচনা করুছন্তি শিক্ষাবিদ ডক্টর দুর্গাপ্রসাদ মিশ্র।
1: আজি আমি এক এপরি বিষয় উপরে আলোচনা করিবাকু যাউছু যাহা কেবল ভারতরে নুহে সমগ্র বিশ্বর বর্তমান ও ভবিষ্যৎ সহ নিবিড় ভাবে জড়িত। বিষয়টি হেউছি জনসংখ্যা বৃদ্ধি জনিত সমস্যা যুবপিঢ়ীঙ্ক পাই আহ্বান। প্রতিবর্ষ জুলাই 11 তারিখে সমগ্র বিশ্বরে বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা যায়। 1987 মসিহারে বিশ্বর জনসংখ্যা 5 বিলিয়ন ডলার অতিক্রম করিয়া পরে এহা গুরুত্বকো অনুভব করি 1999 মসিহারে জাতিসংঘ এই দিবস পালনর ঘোষণা করিছিলা। এই দিবসর উদ্দেশ্য কেবল জনসংখ্যা গণনা নুহে বরং পরিবার নিয়োজন মাত্র

অন্যান্য ক্ষেত্রে হয়েছে অগ্রগতি সম্পর্কে উভয় সমীক্ষা করার কার্যসূচী রয়েছে। গত 40 বর্ষ মধ্যে এয়া ভারতীয় প্রধানমন্ত্রী প্রথম নিউজিল্যান্ড গস্ত হব। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ 6টি রাষ্ট্রর রাষ্ট্রদূত মানকর পরিচয়পত্র গ্রহণ করেছেন। এই রাষ্ট্রগুলিক হেলা মোজাম্বিক, নিকারাগুয়া, সুরিনেম, গ্যাভোনিস, মঙ্গোলিয়া এবং বাহামাস। রাষ্ট্রপতি ভবনঠে আয়োজিত এক স্বতন্ত্র সমারোহে এই সব দেশের রাষ্ট্রদূত মানে নিজ নিজের পরিচয়পত্র রাষ্ট্রপতি শ্রীমতী মুর্মুঙ্কু প্রদান করেছেন। বৈষয়িক জ্ঞানকৌশল ভিত্তিক তথা দুইভাষী ম্যানেজমেন্ট শিক্ষা ব্যবস্থা গ্রামীণ ও সহরাঞ্চল মধ্যে দূরত্ব হ্রাস করার সহায়ক হব বলে বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল মতব্যক্ত করেছেন। আজ নয়াদিল্লি ভার্চুয়াল মাধ্যমে উদয়পুর স্থিত আইআইএম এক নূতন পাঠ্যক্রমর শুভারম্ভ করা অবসরের সে শ্রী গোয়েল পরিস্থিতি নির্বিশেষে সমস্ত প্রকার শিক্ষার্থী এভাবে উন্নতমানর শিক্ষা ব্যবস্থার লাভ নিয়ে পারে। ভারতের বর্তমান প্রায় 100 কোটি ইন্টরনেট ব্যবহারকারী রয়েছে। নূতন শিক্ষানীতি অনুযায়ী উন্নতমানর শিক্ষা ব্যবস্থাকে কার্যকরী করার লাগি শ্রী গোয়েল ডিজিটাল মাধ্যম এবং অত্যাধুনিক জ্ঞানকৌশল ব্যবহার করা উপরে গুরুত্ব আরোপ করেছেন। শিক্ষার রূপান্তরীকরণ দিগরে বৈষয়িক জ্ঞানকৌশল ভূমিকা উপরে আলোকপাত করে সে কহিছন্তি কোভিড-19 মহামারী শিক্ষা ও বৈষয়িক জ্ঞানকৌশল মধ্যে সংযোগ স্থাপন করেছে। বর্তমান ডিজিটাল বিশ্বরে গ্রামাঞ্চল ও সহর মধ্যে দূরতাকে হ্রাস করা দিগরে অত্যাধুনিক বৈষয়িক জ্ঞানকৌশল উপযোগ অপরিহার্য বলে শ্রী গোয়েল কহিছন্তি। আপন মানে সংবাদ শুনুছন্তি আকাশবাণীর। রেলবাই ক্ষেত্রে সমগ্র দেশকে যোড়িবা লাগি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বর্ণ চতুর্ভুজ যোজনার লক্ষ্য রাখিছন্তি বলে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব কহিছন্তি। আজ পুরী রেলস্টেশনঠারে মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝিঙ্ক সহিত পুরী কোরাপুট পুরী এক্সপ্রেস ট্রেন চলাচলর শুভারম্ভ করা অবসরের সে কহিছন্তি। শ্রী বৈষ্ণব কহিছন্তি আজ শুভারম্ভ হইতিবা এই ট্রেন ওড়িশার অনেক জিল্লাকু পুরী সহ সংযোগ করিপারিব। 2029 মসিয়া মধ্যে ওড়িশারে 1 লক্ষ কোটি টঙ্কা রেল ভিত্তিভূমি বিকাশ ক্ষেত্রে বিনিয়োগ করাযিব বলি 2024 মসিয়ারে সরকার রাজ্যবাসীঙ্কু প্রতিশ্রুতি দেইথিলে। তদনুযায়ী গত 2 বর্ষে 97,000 কোটি টঙ্কা বিনিয়োগ করাযাই সারিছি বলি শ্রী বৈষ্ণব কহিছন্তি। এহাছড়া আজি ব্রহ্মপুর রেল স্টেশনঠারে মধ্যে শ্রী বৈষ্ণব ও শ্রী মাঝি মিলিত ভাবে ব্রহ্মপুর উধনা অমৃত ভারত এক্সপ্রেসর নিয়মিত চলাচলর শুভারম্ভ করিছন্তি। জাতীয় রাজপথ গমনাগমন পরিচালনা লিমিটেডের এক উচ্চস্তরীয় বৈঠকের অধ্যক্ষতা করে কেন্দ্র সড়ক পরিবহন ও রাজপথ মন্ত্রী নীতিন গডকরি বিভিন্ন প্রকল্পর অগ্রগতি সম্পর্কে সমীক্ষা করেছেন। বিশেষ করে দেশব্যাপী বহুবিধ লজিস্টিক্স পার্ক, রোপওয়ে এবং পথপ্রান্ত সুবিধা কেন্দ্র প্রকল্পগুলিকর অগ্রগতি সম্পর্কে শ্রী গডকরি সমীক্ষা করেছেন। এক ভবিষ্যৎ উপযোগী তথা সমন্বিত পরিবহন ইকোসিস্টম গঠন করা দিগরে এই রূপান্তরীকরণ পদক্ষেপগুলিকর রণনৈতিক গুরুত্ব উপরে কেন্দ্রমন্ত্রী আলোকপাত করেছেন। সে কহিছন্তি এই প্রকল্পগুলিক দেশব্যাপী বহুবিধ সংযোগীকরণকু অধিক সশক্ত করা সহিত নূতন অর্থনৈতিক সুযোগ সৃষ্টি করিব। এতদ্ব্যতীত এক সন্তুলিত আঞ্চলিক বিকাশ এবং ভারতর সামগ্রিক লজিস্টিক্স ক্ষেত্রকু সুদৃঢ় করা দিগরে এই প্রকল্পগুলিক সহায়ক হব। তবে এই প্রকল্পগুলিকর কার্যকারিতা দিগরে দেখা দেউথিবা আহ্বানগুলিকু প্রাথমিকতা ভিত্তিরে সমাধান করিবা লাগি শ্রী গডকরি সম্পৃক্ত সমস্ত পক্ষঙ্কু নির্দেশ দেইছন্তি। আকাশবাণীর দ্বৈভাষিক ফোন ইন কার্যক্রম পব্লিক স্পিক আজ রাতে 9:30 প্রচার করা যাব। আজিকার বিষয়বস্তু রয়েছে ডিজিটাল ভারত, বৈষয়িক জ্ঞানকৌশল মাধ্যমে নাগরিকঙ্কর সশক্তিকরণ। এতে কেন্দ্র ইলেকট্রোনিক্স ও সূচনা প্রযুক্তি বিদ্যা মন্ত্রণালয়ের সচিব এস কৃষ্ণন এবং পূর্বতন জাতীয় সাইবর সুরক্ষা সংযোজক ডক্টর গুলশন রায় বিশেষজ্ঞ রূপে যোগ দিয়ে শ্রোতামানক বিভিন্ন প্রশ্নর উত্তর প্রদান করবে। এথিপাই শ্রোতামানকু 0112371711 2331344 2331 এবং 2371716 নম্বর ডায়াল করা পড়ব। এতদ্ব্যতীত শ্রোতা মানে 9289094044 নম্বর হোয়াটসঅ্যাপ এবং সামাজিক গণমাধ্যম এক্স রে হাসট্যাগ আস্ক এয়ার মাধ্যমে প্রশ্ন পচারি পারিবে। বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মহাবিদ্যালয় লাগি অনুষ্ঠিত 17 জাতীয় যুব সংসদ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ উৎসব আসন্তাকালি নয়াদিল্লি অনুষ্ঠিত হব। এই প্রতিযোগিতার কাশ্মীর বিশ্ববিদ্যালয় প্রথম।

0: স্থান অধিকার করেছে। সংসদীয় ব্যাপার রাষ্ট্রমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল এই সমারোহে যোগ দিয়ে কৃতি বিশ্ববিদ্যালয় মহাবিদ্যালয় তথা ছাত্রছাত্রীঙ্কু পুরস্কার প্রদান করবে। নিরন্তর সচেতনতা কার্যক্রম ও সঠিক সময়ের অভিযোগগুলিকর সমাধান করিবার প্রক্রিয়া মাধ্যমে দেশব্যাপী শ্রমিক কল্যাণ ব্যবস্থাকে মুখ্য শ্রম আয়ুক্ত কেন্দ্রীয় সংগঠন সশক্ত করিবার সফল হয়েছে। এ সম্পর্কে শ্রম ও নিযুক্তি মন্ত্রণালয় পক্ষ দিয়া সূচনা অনুযায়ী জবলপুর, ভুবনেশ্বর, রায়পুর ও কানপুর সমেত দেশের বিভিন্ন স্থানের শ্রমিকমানকর অধিকারকে শ্রম নিয়ম অনুযায়ী সুরক্ষিত রাখিবা দিগরে সংগঠন নিজের প্রতিবদ্ধতা জাহির করেছে। ফিফা বিশ্বকপ টুর্নামেন্টর রাউন্ড অফ সিক্সটিন্রে আজিকার ম্যাচ্রে পর্তুগাল স্পেনকু ভেটিব। আজি রাতে এই ম্যাচ আমেরিকার আর্লিংটনঠারে অনুষ্ঠিত হব। এই রাউন্ডর আসন্তাকালি সকালে অনুষ্ঠিত হওয়ার অন্য এক ম্যাচ্রে যুক্তরাষ্ট্র আমেরিকা ও বেলজিয়াম মধ্যে মোকাবিলা হব। ইতিমধ্যে ইংল্যান্ড, নরওয়ে, মরক্কো ও ফ্রান্স কোয়ার্টার ফাইনাল পর্যায়ে উন্নীত হয়ে সারিছন্তি। ত্রিরাষ্ট্র গস্তর প্রথম পর্যায়ে আজ ইন্ডোনেশিয়ায় পৌঁছলে প্রধানমন্ত্রী। ছটি দেশের রাষ্ট্রদূত আজ নিজ নিজ পরিচয়পত্র প্রদান কলে রাষ্ট্রপতি। রেলবাই ক্ষেত্রে সমগ্র দেশকে যোড়া লাগি স্বর্ণ চতুর্ভুজ যোজনার লক্ষ্য রাখি প্রধানমন্ত্রী কহিলে রেলমন্ত্রী। এবং ফিফা বিশ্বকপ টুর্নামেন্টর রাউন্ড সিক্সটিন্রে আজ রাতে পর্তুগাল স্পেনকু ভেটিবাকু থিবা বেলে আসন্তাকালি আমেরিকা ও বেলজিয়াম ভিতরে হব মোকাবিলা। সম্বাদ শেষ হলা।
1: আপন মানে কার্যক্রম শুনছেন আকাশবাণী কটক কেন্দ্রর।
2: সুদূররু সদর অপহঞ্চ অঞ্চলর স্বর উৎসব মহোৎসব সভা সমিতি সমারোহ প্রগতি দুর্গতি এবং সঙ্গতির অভিব্যক্তিকে নেই আঞ্চলিক সম্বাদ বিভাগ পক্ষরু প্রস্তুত করুছু জিলা হালচাল। আজ জিলা হালচালে শুনন্তু কেন্দুঝর জিলা সম্পর্কে তথ্য দেইছন্তি আম কেন্দুঝর সংবাদদাতা মানস রঞ্জন ত্রিপাঠী। উপস্থাপনারে মু আদিত্য নারায়ণ দাস। উপমুখ্যমন্ত্রী তথা কৃষি ও কৃষক সশক্তিকরণ মন্ত্রী কনক বর্ধন সিংদেও কেন্দুঝর জিলা গস্ত করে আসন্তা খরিফ ঋতু পাই প্রস্তুতির সমীক্ষা করেছেন। সে চাষীমানক সহ আলোচনা করে ধান নর্সরি ও রোয়া কার্যর স্থিতি অনুধ্যান করিবা সহ এল নিনো পরিস্থিতিকু দৃষ্টি রাখি কৃষি আপদকালীন যোজনাকু ফলপ্রদভাবে কার্যকরী করিবাকু অধিকারীমানক পরামর্শ দেইছন্তি। জিল্লারে প্রস্তাবিত আদর্শ ফার্ম পাই চিহ্নট জমি পরিদর্শন করি সে কহিছন্তি
3: কেন্দুঝরে যে কৃষি বিভাগের জায়গাটা অছি সেটাকু জেলা প্রশাসন অন্য কার্য পাই সেমানে চাহুছন্তি সেটাকু নেবা পাই তার অল্টারনেটিভ জায়গা আমকু যোগাই দেবা পাই আমি আলোচনা করিছিলো যে পারপাস পাই সে চাহুছন্তি হাইওয়েটা সে মজিরু আসিব কিংবা হাউজিং কলোনি হেব কলেক্টরেট অফিস পাই এসপি অফিস পাই আমি দেবা পাই প্রস্তুত হইছু। জমি বদলরে জমি কৃষি বিভাগ কু মিলিবা দরকার এবং সে নেইকরি আমকু যে জায়গা দেখিছন্তি সে জায়গার সয়েল টেস্টিং করিলা পরে আমকু সে হস্তান্তর করিবে এবং সেটি আমার ইনফ্রাস্ট্রাকচার যাহা বড়াইবা দরকার তাকু আগামী দিনে আমি করিব।
2: নির্বাচন আয়োগ স্বতন্ত্র সঘন সংশোধন 2026 কার্যক্রম অন্তর্গত মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি কেন্দুঝর জেলা রাইকলা স্থিত নিজ বাসভবনের ভোটর তালিকা সংশোধন পাই পরিগণনা ফর্ম পূরণ করে বুথস্তরীয় আধিকারী সে ফর্ম গ্রহণ করা বেড়ে জেলাপাল বিশাল সিং উপস্থিত লে। কেন্দুঝর জেলা জুড়িয়া স্থিত কৃষি বিজ্ঞান কেন্দ্রের জেলাস্তরীয় পিএম কিষান উৎসব পালিত হয়ে যাই। এই অবসরে প্রধানমন্ত্রী পিএম কিষান যোজনার 23তম কিস্তি চাষীঙ্ ব্যাঙ্ক খাতাকু হস্তান্তর করিছন্তি। কেন্দুঝর জেলার 182,000 অধিক চাষীঙ্ খাতাকু প্রায় 36,47,00,000 টঙ্কা জমা হইতিবার সূচনা মিলিছি। বন্যা মোকাবিলা পাই কেন্দুঝর জেলার হাটডিহি ও ঘসিপুরা ব্লকর বিভিন্ন বন্যা আশ্রয়স্থলীরে মকড্রিল আয়োজিত হয়ে যাই। উদ্ধারকারী দল বন্যা পূর্ব ও পরবর্তী সময়ে নিয়াযাউথবা বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে স্থানীয় লোকমানকু সচেতন করিথিলে। শিশু, বৃদ্ধ, গর্ভবতী মহিলা ও ভিন্নক্ষমমানক সুরক্ষা উপরে বিশেষ গুরুত্ব দিয়া যাইথিলা।

হেই দীনবন্ধু, দুঃখ নাশন দয়ানিধি নাম বহি এতে নির্দয় কাহিকি প্রভু। হে সখা, তুম দ্বার পথর যাত্রী মু, এ বিপদর মতে রক্ষা কর দীননাথ। নইর পাণি ঘু ঘু বড়ি চালিছি, হে প্রভু তুমে একা সাহা। এ কন ঘাট খালি পড়িছি, খণ্ডে ডঙ্গার কি নাউরির দেখা নাহি। হে ময়ূর চুড়িয়া ভাব বিনোদিয়া, সবু তুমরি ইচ্ছা প্রভু।

0: তরাই পিলার কণ্ঠরে মন শান্ত হয়ে গলা। বাপ একা মু অছি, মতে টিকে পারি করে দিয়ে।
1: গোসেই আপন দণ্ডবত, টিকিয়ে কণ মা গোসেই, পুরা সেপারি কু নাই পৌঁছে দেবি। কাড় আগ পাওনা কাড়ল।
0: পাওনা? মু জনে গরিব দিজ পুও, মো পাখরে কিছি নাই।
1: সে কথা হেবনি গোসেই, বিনা মূল্যরে কেহি কেবে ঘাট পারি করায়।
0: বাইয়াটা, মু তোতে কল্যাণ করিবি।
1: আচ্ছা গোসেই, বাটরে যদি কিছু হানি হব সেথিপাই দায়ী কি হব?
0: আরে বাইয়া, সেথিপাই পরা ঠাকুরে অছন্তি।
1: হউ তেবে গোসেই, ডঙ্গা উপরকু উঠি আস।
0: হ্যাঁ বাপ, চঞ্চল যিবা, মেঘ যেমিতি উঠেইছি না, কেতেবেলে না কেতেবেলে বরষি যিব।
2: গোসেই গোসেই, বুড়িলা বুড়িলা বুড়িলা গোসেই।
0: এ পাখ মঙ্গরে তো পানি আসিগলানি। তু ব্যস্ত হন না পুও, আমকু যে সৃষ্টি করিছন্তি সেই দুঃখ হারি বিপদ ভঞ্জনকারী আমার বিপদ হরণ করিবে।

0: এই তো মো গাঁ, এই তো দূরের গাঁ মন্দিরর চূড়, পোখরী হুড়া বি দূরর দিশুচি। এই তো মো ঘর সামনারে সেই মন্দার ও বকুল বৃক্ষ, তেবে তেবে মোর সেই ঝাটিমাটি কুড়িয়া খণ্ডিক কাই, তা স্থানরে সুন্দর কোঠাঘর, মু আউ স্বপ্ন দেখু নাই তো। আরে সে কি, ইয়ে তো সুমতি এই আড়ুকু আসুচি।
1: নাথ নাথ, এমতি দাণ্ডটা ঠিয়া হইছ যে, ভিতর কস।
0: সুমতি, মোর সেই কুড়িয়া গলা কুয়াড়ে, এঠি কোঠা কাহার,

0: Indonesian President Prabowo Subianto. Prime Minister Narendra Modi has said that Dr. Shyama Prasad Mukherjee was a great patriot and a visionary dedicated to the integrity of India. In his video message on the occasion of 125th birth anniversary of Dr. Mukherjee, Mr. Modi said, "The thought of Dr. Mukherjee is playing a major role in guiding modern India."
1: आज देश की धरती पश्चिम बंगाल की धरती अपने एक महान सपूत एक महान देशभक्त भारत की अखंडता के लिए समर्पित एक युग द्रष्टा को श्रद्धा पूर्वक स्मरण कर रही है। आज हम उस विचार बीज का गुणगान कर रहे हैं जो आधुनिक भारत को दिशा देने में बड़ी भूमिका निभा रहा है। मैं डॉक्टर मुखर्जी की 125वीं जन्म जयंती के अवसर पर उन्हें नमन करता हूं, अपनी श्रद्धांजलि अर्पित करता हूं।
0: श्री राम जन्मभूमि तीर्थ क्षेत्र ट्रस्ट हैज एक्सेप्टेड द रेजिग्नेशंस ऑफ जनरल सेक्रेटरी चंपत राय एंड ट्रस्ट मेंबर डॉक्टर अनिल मिश्रा। Both had stepped down after the names surfaced in the alleged Ram Temple donation embezzlement case. Krishna Mohan has been appointed interim general secretary until a new appointment is made. His complaint formed the basis of the FIR registered in the alleged donation irregularities case in which 8 people have been arrested. Addressing the media, Trust Treasurer Govind Dev Giri said, "The possibility of a conspiracy behind the episode could not be ruled out." 1993 batch IPS officer Alok Kumar Mittal has been appointed as Director General of Bureau of Police Research and Development. Another IPS officer of 1993 batch Amit Garg has been appointed as Director of National Crime Records Bureau. 1994 batch IPS Sujit Pandey has been appointed as Director of Sardar Vallabhbhai Patel National Police Academy. The appointment committee of the cabinet cleared these appointments today. The Nation today paid homage to veteran freedom fighter and former Union Minister Babu Jagjeevan Ram on his 40th death anniversary. The Babu Jagjeevan Ram National Foundation, under the Ministry of Social Justice and Empowerment, organized a homage ceremony at Samta Sthal in New Delhi. Lok Sabha Speaker Om Birla, Union Minister for Social Justice and Empowerment Virendra Kumar, former Lok Sabha Speaker Meera Kumar, Minister of State B.L. Verma, members of Parliament, senior officials and other dignitaries paid floral tributes. In Jharkhand, continuous rainfall has disrupted normal life across several districts. Met Department has issued a yellow alert for heavy rain, strong winds and lightning over the next 2 days. Widespread heavy rainfall has lashed Gujarat over the past 24 hours, disrupting normal life in the Saurashtra and South Gujarat regions. In FIFA World Cup, Portugal will take on Spain in a round of 16 match at Arlington in US tonight. In another round of 16 match, co-host US will face Belgium in Seattle tomorrow morning. England, Norway, Morocco and France have already entered the quarterfinals. And that is the end of this news bulletin.
2: শুনিলে প্রথমে হিন্দিরে এবং পরে ইংরেজির সংবাদ রিলে করে প্রচার কলু আকাশবাণী দিল্লির আকাশবাণী জয়পুর কেন্দ্রর আপনার কার্যক্রম শুণুটি শ্রোতাবন্ধু আজির অধিবেশনকু এইটি শেষ করা পূর্বর জাঁয়া আসন্তকাল অধিবেশনের প্রচার হওয়ার কার্যক্রম সম্পর্কে সূচনা সকাল 6টা বাজি 5 মিনিটে শুণবে ভক্তিগীতর কার্যক্রম বন্দনা শিল্পীমানে হলে বিনোদ শর্মা প্রণতি মিশ্র পঙ্কজ বেহেরা মোনালিসা পণ্ডা ভরতচন্দ্র সেঠী এবং সুধা মিশ্র সকাল 6টা বাজি 45 মিনিটে প্রচার করব আদিবাসী সঙ্গীতর কার্যক্রম রিঞ্জোড়ি এতে গদবা সম্প্রদায়ের গীত পরিবেশন করবে ঘাসি ধাডাঙ্গা মাঝি এবং সাথী বর্ণবিবাহ বর্ণালী ক্রমে শুণবে মল্লার কার্যক্রম সকাল 7টা বাজি 25 মিনিটে এতে গাঁ কাহিণী শুণবে গজপতি জেলা মোহনা গাঁ সম্পর্কে বিশেষ প্রসঙ্গে জুলাই মাস বন মহোৎসব সকাল 8টা বাজি 30 মিনিটে শুণবে শ্রীক্ষেত্র মাধুরী এতে গরাবড়ু সেবা সম্পর্কে কহবে রবিনারায়ণ মহাপাত্র।